বিদ্যালয় ব্যবস্থাপনা সমিতি গঠন সম্বন্ধে হিমালয় মাবি খারাপদারি অত্যন্ত জরুরি সূচনা। হিমালয় মাবি খারাপদারি বিদ্যালয় ব্যবস্থাপনা সমিতি এমিটি 2083 জেট সার্বতিক নির্ণয় শিক্ষা বিজ্ঞান তথা প্রবৃতি মন্ত্রালয় পরিপত্র অনুসার হিমালয় মাবি খারাপদারি বিদ্যালয় ব্যবস্থাপনা সমিতি গঠন এমিটি 2083 জেট 10 গুটি আইতবার গরিমি ভয়কলে আমরা নানী বাবু সম্পূর্ণ অভিভাবক বিহান 10 বজে বিদ্যালয় উপস্থিত হয়ে সক্রিয় সহভাগিতাকে লাগি হার্দিক অনুরোধ গর্দছ। সম্পূর্ণ অভিভাবক নানী বাবু হাতমা পত্র পঠাই সকি হুদা যদি প্রাবধিক কারণে ছুট ভয় বা পত্র প্রাপ্ত নভাইক ভয়ে এসে চেতনা আধার মানি উপস্থিত ভয় দিন পুনশ অনুরোধ গর্দছ। মিতি